0: হরি নামটি কি মধুর, তুণ্ডরে থিলে ক্ষুধা তৃষা একা বেড়েকে হরণ হয়ে যায়। একা নাম কাইকি, সে লাবণ্য রূপরে মধ্যে মাধুরী অছি, নবনিরোধ নিন্দিত কান্তি ত্রিভঙ্গিমা ঠাণি। প্রভু প্রভু, সতে কোণে দাস আউ সে পদ পঙ্কজরে শির লগাইব।
1: মল্লা, আজি কোণ ভিক্ষা করি যাবনি?
0: হরি নাম সুধা পান কর সুমতি, ক্ষুধা মোটি রহিবনি।
1: দিন আসি পহরে পাঁচ ঘড়ি হেলানি, হরি নাম বসি জপুথিব। পিলা এপরা ভোকরে আটু পাটু হেলেনি, মু আ সেমানকর ক্ষুধা জলা সহি পারিবিনি।
0: সুমতি, হরি নাম সুধার স্বাদু যে পান করিছি, সে ক্ষুধাকু খাতির করে নাহি।
1: আচ্ছা কহিল ভলা, কো শাস্ত্রে অছি পিলা ছুয়াঙ্কু ভোক উপাসরে রকি হরি নাম বসি জপিব?
0: উপায় কোন মতে কুহ।